0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকিব লাগা মতব দি আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1-800-116-6660 কল করিবি। বিপি হারিব দেশ জিতিব।
1: এটু জানকারি NTEP পৰা দি আছে।
2: से पीएम जय अब गरीबों की जय बन गई है।

গুড মর্নিং, ইটু আকাশবাণী কোহিমা ফুজুর লাগা খবর পুরিয়া সিম কংলংলা। নাগাল্যান্ড গভর্নর নন্দ কিশোর যাদবরা যাকালে চুমুকুটিমা ডিস্ট্রিক্টে ট্রাজিক ঘটনা দিয়ে একটা জেম রাইফেলস পার্সোনাল মরিয়া ওপর বেশি আফসোস জানাই দিছে। একটা মেসেজ দি গভর্নর বা মরি যা আত্মালুকটি শান্তি দিবলি আর মনটুক থাকে পরিবার কলিগস আর মরম কুড়িয়া খান লগত সিম্পাথিস জানাইছে। তারপর জখম হওয়া খান লগতে বি জলদি ভালো বলে উইশ করেছে। হিংসার উপর নিন্দা করে গভর্নর বা জিম্মিদার উপর ন্যায় দিবলে ইনভেস্টিগেশন ভালপর জারি যাবলে বিশ্বাস জানাইছে। তারপর আসাম রাইফেলস আর সব সিকিউরিটি ফোর্সেস লোকটি শান্তি সিকিউরিটি আর স্টেটি স্টেবিলিটি রাখবলে তাইখান কমিটমেন্টটি সাথ দিয়া জানাইছে। চিফ মিনিষ্টার নিপিউরিও পর চুমুকুটিমা দি বোম ফুটিয়া উপর জোর করে নিন্দা করে সাহস না থাকিয়া ভয়ভূতরা কাম কারণে সমাজটি কোনো জায়গা নাই কৈছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্ট শ্রীরিও পর দুঃখ আখান লোকটি কন্ট্রোলেন্সেস আর প্রার্থনা দিছে। চিফ মিনিষ্টার বা কৈছে কি বিয়া কাম করে আখান লোকটি সাজা দিব আর ইটু নিচিনা কাম পর শান্তি আর মানুষখান লাগা সিকিউরিটি কোনো ধমকি দিবলে না দিব কৈছে। বোম ফুটিয়া ঘটনা দিয়ে নিন্দা করে ডেপুটি চিফ মিনিষ্টার ইনচার্জ অফ হোম ওয়াই পেতন বা কৈছে কি এই দুটো মানুষের লাগা সিকিউরিটি আর শান্তিটি সীতা হামলা করিয়া হয়েছে। তারপর বিয়া কাম করিয়া খান পেহচান করে সাজা দিবলে বিশ্বাস জানাই কিনা স্টেটে ইটু নিচিনা কাম পর শান্তি আর স্টেবিলিটি দাবা বলে না দিব কৈছে। ডেপুটি চিফ মিনিষ্টার টি আর জেলিয়াং ভি হামলা দিয়ে নিন্দা করে নাগা সমাজটি হিংসা কারণে কোনো জায়গা নাই আর ল এনফোর্সিং এজেন্সিস বিয়া কাম করে খান লোকটি জলদি সাজা দিবলে অনুরোধ করেছে। একই সময় বিজেপি নাগাল্যান্ড ইউনিট পর আসাম রাইফেলস কনভয় দি আইইডি হামলা করিয়া উপর নিন্দা করেছে। জন বা জওয়ান একজন জীবন নকশান করে কিনা দোসরা খান জখম হয়েছে। পার্টি বা মন্দুক থাকে পরিবার লোকটি কন্ট্রোলেন্সেস জানাই কিনা জখম হওয়া খান জলদি রিকভার হব বলে প্রার্থনা দিয়েছি আর মানুষখান লোকটি শান থাকিয়ে কিনা সিকিউরিটি এজেন্সিস লোকটি সাথ দি বলে অনুরোধ করেছে। ইনফরমেশন আর ব্রডকাস্টিং মিনিষ্ট্রি বা ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সাবমিট ওয়েভস 2027 ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ সিজন টু নিজেদি ইন্ডাস্ট্রি লেড চ্যালেঞ্জেস কারণে প্রপোজালস দিবলে মাতি আছে। ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ টু ওয়েভস নিচেদি একটা ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে যার ক্রিয়েটার্স খান পেহচান করে শিখাই দিয়ার লগতে আপস্কিলিং করে কিনা মিডিয়া আর এন্টারটেইনমেন্ট সেক্টর দিয়ে দেখাই দিবলে আছে। চ্যালেঞ্জ পরা উইনার্স আর উইনিং আউটকামস ওয়েভস 2027 সময় ক্রিয়েটার সে স্পিয়ার দিয়ে দেখাই কিনা শেষ হবলে আছে। মিডিয়া আর এন্টারটেইনমেন্ট সেক্টর সব এন্টিটিস পর নিজের প্রপোজালস ওয়েভস বাজার ডট কম অনলাইন পোর্টাল বা ইটো মাহিনা 31 তাক দিয়ে জমা দিবলে মাতিছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নিট ইউজি 2026 রি এক্সাম ও এম আর শিট এক্টিভেট করে কিনা ক্যান্ডিডেটস বা অফিসিয়াল ওয়েবসাইট নিট ডট এনটিএ ডট এনআইসি ডট ইন ডি রেসপন্সেস দিয়ারও রেকর্ড করেছে। ও এম আর চ্যালেঞ্জ ফেসিলিটিটি কালি তাক খোলা রাখবলে আছে। ক্যান্ডিডেটস বা এনটিএ হেল্পলাইন নাম্বার্স 100 4075 9000 01169 22 77 00 দি কন্টেক্ট করি বলে আর নিট ইউজি 2026@nta.ac.de লিখি কিনা দিবলে পারিব। নাগাল্যান্ড ইউনিভার্সিটি বা আন্ডার গ্রাজুয়েট ইউজি এক্সামিনেশনস তো বিএ বিকম

প্রোগ্রামটি দুশোর গীত শুনিব আপনাদের সদেন সরগম লগা অবস্থে ফিল্ম আছে ভীরু দাদা গীত লিখে হয়েছে আনন্দ বক্সী আর মিউজিক দিয়ে হয়েছে লক্ষ্মীকান্ত প্যারিলাল।

ভি লাইট আছে, ট্রাফিক হালকা আছে, কিন্তু আলাগ রাস্তা চলাব মন আছে কলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে। এই থাকিছে ইটার কারণে ট্রাফিক আপডেট। আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হব 12 বাজিতে।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদত দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি জানকারী NTEP বার দি আছে
1: FM Dragon Band
2: 103 MHz
1: News, music and entertainment
2: FM Dragon Band
1: FM 103 MHz.
3: Once again, a very good morning. Ito Akashvani Kohima FM Dragon Band 103 MHz Prabhupan program huni ase Aritya hunia obo Hindi film gan program. That is live phone in program thaki bole thaki ase Kintu itu program na thaki jabo Kile mene ফোন লাইন অলপ ঠিক নহয় কিনা থাকার কারণে এই প্রোগ্রাম না থাকি কিনা SMS রিকুয়েস্ট প্রোগ্রাম থাকি বলে আছে তো আপনি কেন SMS লিখি কিনা পঠাব পারে আপনি কেন পছন্দ লাগে গানা মই কে লিখি কিনা পঠাই দিবি নম্বর আছে 9436805333 আর লিখিব কারণে কোড আছে FM space H আপনি কেন গানা আর টাইটেল অফ দ্য সং এই ঠিকঠাক ফিল্ম লাগা নাম হন ঠিকঠাক লিখি কিনা পঠাই দিবি তো মই আপনি খান কারণে এটা বাছাই কিনা বাজাই দিয়া হব এন্ড ওয়েল দর্শকও আবি যো ফোন ইন লাইভ কার্যক্রম হোনা থা লেকিন কিস লাইভ ফোন ইন কা প্রোগ্রাম নেই হোগা আজ সুবে আই মিন নাও কিউকি ফোন লাইন থোড়া খারাপ হ্যাঁ ইসলিয়ে ও নেই হো সকেগা ইসলিয়ে SMS রিকোয়েস্ট হোগা ইসলিয়ে আপ লোক লিখ কে ভেজ সকতে হ্যায় ইস নম্বর পে 9436805333 और लिखने के लिए कोड है FM space H लेकिन लिखने से पहले आप लोग फिल्म का नाम और जो गीत टाइटल ऑफ द सॉन्ग वो दोनों अच्छा से लिख के भेज देना तो हम धुन के बजा देंगे वेल थैंक यू सो मच लिसनर्स अपनी कल लगा मैसेज रुकी थका टाइम थे मुझे पूरा गीत एक बजाई जैसे शैलेंद्र सिंह और सुरेश वत्कर लगा वास्ते फिल्म है लव 86

হাইস্কুল জাংশন টু টি মডেল রোড এই রাস্তা চলাব পারে আর শেষে আহিকা এন এইচ এ কে জাংশন পার লিখে সেন্সেস পয়েন্ট হলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিপি লাইট আছে ট্রাফিক তো হালকা আছে কিন্তু আপনি আলাদা রাস্তা চলাব মনে আছে কলে টি সি পি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে এই থাকিছে এটার কারণে ট্রাফিক আপডেট।

0: FM 103 megahertz.
1: Welcome back, listeners, and good afternoon. আপনি গান শুনি আছে এফ এম ট্ৰকুপান 103 মেগাহৰ্জ পৰা প্ৰগ্ৰাম, আৰু এতিয়া শুনি থকা প্ৰগ্ৰাম আছে হিন্দী ফিল্ম গান প্ৰগ্ৰাম, ডেট ইজ এছ এম এছ ৰিকুৱেষ্ট প্ৰগ্ৰাম। তো আকৌ নেক্সট গানা এইটো কাৰণে লিখি কিনে পতা আছে ৰকুবিলে মেথা ফটমাইল ডিপুপাৰ ঝুমুকি ডিমাৰ পৰা। তাই দিল ৱালে ফিল্ম পৰা এনি চং বজাই দিবি গৈ আছে, আৰু তাই এইটো গানা ডেডিকেট কৰি দি আছে আমল বসুমতী, সুনীতা বসুমতী, বিমল বসুমতী, রাকেশ প্রজাপতি, হিতেন্দ্র দাস, রমেশ পাত্র, সুনীল ভাংচো, দেবাশিষ হাজরিকা, যোগীন্দ্র রংপি, চুবাকি জমের, আখুজো, চপি ব্রাদার্স, অবিনাশ তালি, বাইকন মুন্ডা, মন্দিরা, শিকারি রংপার, কাসিম আলী, চন্দ্র তিমং, রাজেশ কুমার এন্ড টু অল দ্য আর জে কইনা লিখে আছে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ চকোবিলে। তো মই আপনি এনি সং কোয়া গানে মই এইটু বাজাই দিব আছে এতিয়া দিল ওয়ালে ফিল্ম পারা মোকা মিলেঙ্গা তো হাম, উদিত নারায়ণ আর আলকা ইয়াগনিক লাগা অবস্থায়।

ୱେଲ ଲିସନର୍ସ କାନ ପ୍ରୋଗ୍ରାମ ଶେଷ କରିବାଟେ ମୁଁ ଯାଇଛି କେଲେ ମାନେ ଅଲମୋଷ୍ଟ ଟାଇମ୍ ହୋଇଯାଉଛି ସେଠିକାନେ ମୁଁ ଏଇ ପ୍ରୋଗ୍ରାମ ଶେଷ କରି ଆସେ କିନ୍ତୁ ପ୍ରୋଗ୍ରାମ ଶେଷଟି ଶୁଣିବ ଦୁସରା ଗୀତ ବେଟା ଫିଲ୍ମ ପରା ଆସେ ଅନୁରାଧା ପାଟୱାଲ ଆର ଉଦିତ ନାରାୟଣ ଲେଖା ବାସ୍ତେ ଆର ଏଠି ଗୀତ କାରଣ ଲେଖିକିନା ପତା ଆସେ ବିମଲ ବସୁମତାରୀ ତାର ଲାଗା ଜଗା ଲାଗା ନାମ ଆସେ ଜୁନାଇ ମେସାକି ସପୋରି ଧେମାଜି ଆସାମ ପରା ଆର ତା ଏଠିକିନା ଡେଡିକେଟ୍ କରି ଆସେ ଅମାଲ ବସୁମତାରୀ ଭୈକନ ମୁଣ୍ଡା ରମେଶ ପାତ୍ର ଦେବାଶିଷ ହାଜରିକା ରକୁଭିଲେ ମେଥା ଯୋଗେନ୍ଦ୍ର ରୋମ୍ପି ଅଞ୍ଜଲି ବସୁମତାରୀ ସୁନିତା ବସୁମତାରୀ ଆଣ୍ଡ ଅଲ୍ ଫ୍ରେଣ୍ଡସ୍ କୁ ଇଙ୍ଗ ଲେଖି ଆସେ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ আপনি লিখি না পথাই দিয়া কারণে অ্যান্ড লিসনার্স খান বেশিরভাগ লাগা মই বাজাবো পারে না আজি কিন্তু বিয়া না পাবি টাইম না থাকা কারণে বাজাবো না পারি যেছে বাট এনিওয়ে নেক্সট টাইম আকো বাজাই দিয়া হব নেক্সট টাইম বি টাইম তো থাকিব এই টাইম বাজাই দিব বাট রাইট নাও এটি লাস্ট গানা হব আর সময় 1 বাজি হওয়ালকে আপনি কারণ শুনিয়া হব FM রেইনবো রিলে প্রোগ্রাম সো স্টে টিউন ফর মি আই হ্যাভ টু স্টে আলভিদা অলমোস্ট টাইম মই এটা তো বাবাই কই বলে টাইম হয়ে যাইছে তো মই লাস্ট গানা বাজাই দিয়েছে কই দিয়া নিছি না তো লাস্ট গানা শুনিয়া পিছতে আপনি গান সব FM রেইনবো রিলে প্রোগ্রাম দিয়ে শুনিব সো আপনি গান সবকে থ্যাংক ইউ সো ফর টিউনিং অ্যান্ড এতিয়া লাস্ট গানা শুনি লব তো উইশিং ইউ অল এ ভেরি গুড ডে

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেকআপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকিব লাগা মদব দি আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116 660 কল করবি। বিপি হারিব দেশ জিতিব
1: কিছু জানকারি NTEP পর দি আছে।
2: FM Dragoban
3: 103 MHz.
2: News, music and entertainment.
3: This is FM Dragoban.
2: FM 103 MHz.

0: So starting from Mount Colorado BHQ Junction, that is the northbound, the status of traffic is light. The southbound as well, the traffic is light. From BHQ to Mesa Junction, that is the northbound, the status of traffic is moderate. You may want to take the alternate route, that is from Biomedical to Model IG Road. The southbound as well, the traffic is moderate. You can take the Lady Miles Road for your alternate route. TCP to Razor Point, that is northbound. The status of traffic is heavy. You can take the box cutting to NHA Gate to Sunset Point. The southbound as well is heavy. You may want to call for this route, that is from Bulbari to Gochise Crown to Razor Point. From Razor Point to Sunset Point, that is northbound. The traffic is light, but the southbound, that is from Sunset Point to Razor Point, the traffic is heavy. You can take the alternate route, that is from Sunset Point to NHA Gay. From High School Junction to Sunset Point, that is northbound, the traffic is light, but the southbound, the status of traffic is moderate. You can take the alternate route, that is from High School Junction to D Model Road. From NHA Gay Junction to Sunset Point, both the north and the southbound, the status of traffic is light.
1: FM Track Band. News, music and entertainment. FM 103 megahertz.
0: Listeners, now you'll be listening to a program on Rural Connect. Stay tuned.
2: Itu Akashwani Kohima. Aji amikan laga busti manu program de PM Swanidhi laga opore radio discussion ekta thakia Mr. Philip Tepra host kuri dia amikan hunilwa hobo. Aji amikan laga studio de PM Swanidhi laga opore radio discussion thakibole duta special guest aikina ase. Tarjon ase kile Sri Peteville Katsu, additional director and state mission director NULM and PM Swanidhi Aro Srimati Abha Shokre, State Mission Manager, State Urban Development Agency, Urban Development Nagaland. Tarjun Logate Amikan, PM's Swanidhi, Empowering Street Vendors in Nagaland, Itu Laga Opore, Kutha Batra Kori Dibole Aijeshe. Sobse Age, Sir Mem, Abni Dijun, Homoi Dina Amikan Laga, Listeners Kan Logode, Kutha Kori Dibo Kuina Ahidia Korone, Bishi Kushi Janaidiase. Thank you. To Sir, Sobse Age, PM Swanidhi to ki ase janibole munja ase amikan laga listeners kan PM Swanidhi laga nam to huni thakibo pare hulibi bishi ola to itu ki ase najanina thakibo to amikan laga listeners kan ge itu ki ase asan tarika ekta para janai dile bishi ba
3: acha thank you PM Swanidhi dole full form do prime minister street vendors admarnir ba koi aro itu dole National Flagship Program, Nation India laga country laga ekdom jo bara kura laga initiative ekta program ase aro itu Government of India laga mission laga tu Ministry of Housing and Urban Affairs Ministry bara implement kura laga ekta scheme ase itu PM Swanidhi tu hole 1st June 2020 আমি কান সব জানি আছে কোভিড নাইন্টিন পেন্ডেমিক টাইম দিয়ে ইন্ট্রোডিউস করেছে আর এই স্কিম কি আছে কলে ইন্টারেস্ট সাবসিডি লোন একটা আছে আর এইটো এতিয়া আমি কান সিক্স ইয়ারতে আছে আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারপরা এক্সটেন্ড করে কিনে 31st March 2030 তাক এক্সটেন্ড করে কিনে আছে আর এতিয়াতো হলে খালি মিনিষ্ট্রি অফ হাউজিং এন্ড আর্বান এফেয়ার্স লাগা মিনিষ্ট্রি নহয় কিনে Department of Financial Services itu dujon partner kuri kine kuri ase scheme laga objective tu hole collateral free working capital loan dibole itu collateral free capital tu ki ase kole security ne digine loan lobo para laga itu ko ase aru itu tu hole tu street vendors khan ke empower kuribo aru economically tai khan ke uplift kuribole laga ase aru PM Swanidhi এই স্কিম তো হলেতো দোসরা খান নিচিনা নহই কিনে ডিজাইন করে কিনে এমাউন্ট বি ছোট আছে আর এই সিনসিয়ারলি আমি খান জান দিয়ে কিনে এই লগা লোন তো রিপেমেন্ট করে থাকলে বেনিফিট স্টেজ ওয়াইজে পাওয়া একটা স্কিম আছে আর এই স্কিম তো হলেতো তিনটা স্টেজেস আছে ফার্স্ট স্টেজ তো হলে

0: আপনার সেকেন্ড ট্রাঞ্চ সেকেন্ড লোন এই রিপেমেন্ট করে সাকসেসফুল হয়েছে বলে তো আপনার এই এপ্লাই করব পড়ে। আর এই ক্রেডিট কার্ড হলে তো আপনার 10,000 to 30,000 ক্রেডিট লিমিট আছে, এইপর এই বেনিফিট পাব। আর ক্রেডিট কার্ড তো কি আছে বলে আপনার লাগা ব্যাঙ্ক একাউন্টে পয়সা না থাকলে বি আপনার ক্রেডিট পয়সা উঠাই থাকি কিনে পিছিয়ে পেমেন্ট করব লাগা বেনিফিট আছে। আর দোসরা হলে তো এই আপনার এই যত বিজনেস স্ট্রিট ভেন্ডিং বিজনেস করে থাকি কিনে উপর যাবলে মন আছে, উঁচা উঠিবলে মন আছে, ডর বিজনেস উঠাবলে মন আছে, এতিয়া রাস্তাতে বহি কিনে সবজি বিঘাই আছে হলে বি আপনার পয়সা অল্প জমা হয়েছে, প্রফিট অল্প পাই কিনে দোকান জমা হয়ে কিনে থাকিছে। আর আপনার রাস্তাতে না বহি কিনে হোলসেলতে যাবলে মন আছে হলে আপনার এই টাইমতে আপনার লাগা ব্যাঙ্ক ট্রানজেকশন লাগা রেকর্ড আপনার লাগা ক্রেডিট রেকর্ড এইপর হেল্প করব, মদত করব। এনেকা হয়ে কিনে আপনার ডর বিজনেস করবলে লাগাবি ব্যাঙ্ক লাগা লোন এলিজিবল হয়ে যাব। আর এই লাগা স্কিম লাগা বেনিফিট দোসরা একটা হলে তো আপনার এই এনরোল হয়েছে বলে আপনার লাগা রেকর্ড তো সব আপনার লাগা ক্রিডেনশিয়াল কয় আমি এখন সব পোর্টেলতে রেকর্ড হয়েছে বলে তো আপনার সেন্ট্রাল স্কিম আটটা এইট সেন্ট্রাল ওয়েলফেয়ার স্কিমস এই বি এলিজিবল হয়ে যাব। তো হলে তো সবসে ডর লাগা বেনিফিট একটা আছে
1: স্যার। তো এই এইট সেন্ট্রাল স্কিমস খান তো কোন আছে না?
0: আচ্ছা, এইট সেন্ট্রাল স্কিমস তো ফার্স্ট হলে তো পিএম সুরক্ষা বিমা যোজনা, নম্বর টু তো পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, থ্রি পিএম শ্রম যোগী মানধান যোজনা, পিএম জন ধন যোজনা, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, রেজিস্ট্রেশন আন্ডার BOCW, আর লাস্ট হলে তো পিএম মন্ত্রু বন্দনা যোজনা।
1: ম্যাম, আর এই স্কিম লাগা ভিতরে আর্বান লোকাল বডিস খান লাগা কাম একু থাকে না নাই না?
2: হয়, আর্বান লোকাল বডিস কাহান লাগা কাম বেশি আছে, তাহান তো সেন্ট্রাল বডি নিচনা একটা আছে। মহান ভেন্ডার্স খানকে আইডেন্টিফাই করব, আর তাহানকে সার্টিফিকেট অফ ভেন্ডিং কইকিনা ইস্যু করে, আর লেটার্স অফ রিকমেন্ডেশন এটু বি ইস্যু করে। তো এখন ভেন্ডার্স খানকে অ্যাওয়ারনেস দিবলে আর তাহানকে সাপোর্ট করবলে এই সব তো আর্বান লোকাল বডিস খান বার করে আছে। আর্বান লোকাল বডিস তো কি আছে কইনা আপনি হান ভাবি থাকিব, এই খান তো আমি খান না টাউন কাউন্সিলস খান আছে। কোহিমা হয়েছে গেলে তো কোহিমা মিউনিসিপ্যাল কাউন্সিল, ডিমাপুরে হয়েছে গেলে তো ডিমাপুর মিউনিসিপ্যাল কাউন্সিল, নইলে দোসরা খান তো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স খান দে মানলা ADC EAC ইনিয়া হান থাকে, তাহানকে আর্বান লোকাল বডিস ইনিয়া কয় আছে।
1: তো ম্যাম, যদি একজন মানুষরা এই স্কিম ভিতরে লোন তো এপ্লাই করবলে মন যা আছে বলে কিনিকা এপ্লাই করবলে পারিব না?
2: আচ্ছা, এই অ্যাপ্লিকেন্টস খান তো মহান আগেরে কোয়া নিচনা আর্বান লোকাল বডিস খানকে বিচারিনা আহিব পারিব, তাদের অফিসতে বিচারিনা আহিলে মহান লাগা মানুষ খান আছে অফিসিয়ালস খান থাকিব, তাহানকে সুদিলে গাইড করে দিব। আর মহান 11 ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স নাগাল্যান্ডে মহানলা ডিস্ট্রিক্ট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি দুটা অফিসেস খান আছে, তাদের মহান লাগা অফিসিয়ালস খান থাকিব। এই খান দিবি যাইগিনা আপনি খান গাইডেন্স মাঙিলে এই লোনটো পাবলে পারিব। আপনি হান অফিসিয়ালস খান তো আপনি হান লা এলিজিবিলিটি নহিলে বি আপনি হান লাগা ডকুমেন্টস প্রিপেয়ার করবলে এই খান রেডি করে দিবলে, নহিলে বি আপনি হান কিনিগা ব্যাঙ্ক একাউন্ট খোলাব এই খান সব তো আপনি হানকে গাইড করে দিব পারিব। আর নম্বর টু তো কোনবা মানুষ ইন্টারেস্ট থাকিছে বলে তাহান ডাইরেক্ট পিএম স্বনিধি পোর্টাল দে লগ ইন করি কিনা তাহান তাদের বড় বি অ্যাপ্লাই করবলে পারিব দে।
1: ম্যাম, আর এই তো কি লাগা ডকুমেন্টস লাগে যাব না?
2: আচ্ছা, ডকুমেন্টস খান তো আছে মহান আধার কার্ড লাগিব, আধার নাম্বার লাগিব, ব্যাঙ্ক একাউন্ট ডিটেলস লাগিব, আর আপনি হালা আধার আর মোবাইল তো লিঙ্ক থাকিব লাগে। আপনি হালা আধার ব্যাঙ্ক একাউন্ট আর মোবাইল নাম্বার লিঙ্ক না থাকিলে এই লোনটো পাবলে নাপারিব। আর দোসরা একটা আছে সার্টিফিকেট অফ ভেন্ডিং, আর ভেন্ডিং আইডি কার্ড, আর লেটার অফ রিকমেন্ডেশন itu khan tu mohan laga municipal khan bara noile town council noile duda office khan bara itu khan apuni ange issue kuri dibo itu khan thakishu kule tu apuni dosra document dosra ekhu na lagibo itu scheme pabo karne
1: ki ki laga schemes kan de hoile bi challenges to bishi thage to ami khan laga state nagaland de kini ka laga challenges face kori asna
0: oi challenges to every scheme every program government laga hobi private laga hobi itu challenges to face kore first to bole loan pa laga time de challenges loan bisara laga time de challenges itu hole to ami kan first day itu shuru kara time de awareness thaga nai itu sobse dangor challenge hu ase aro incomplete documents itu laga bi ekta thaki je aro third to hole other issue আমি লগা কলিগ কোয়া নিচি আপনার লাগা আধার থাকা নাই কলে আপনার এই লোন ভাড়া টাইম দে আর আগে যাব না পারে আর এই উপরে আধার আর মোবাইল লিঙ্ক আধার মোবাইল লিঙ্কেজ তো নাথাকলে আরবি এইটি নাযাব এই কে আছে কলে এই ফর্ম ফিল আপ করা টাইম দে অটিপি আহিব আপনার লগা আইডেন্টিটি স্ট্রিট ভেন্ডার লগা আইডেন্টিটি তো হসা আছে না নহয় এই আইডেন্টিফাই করবলে অটিপি তো পাঠাই দিয়ে এই টাইম আপনার লগা মোবাইল নহে দোসর নম্বর একটা যাইছে বলে এই ভেরিফাই করব নেপরে যায় আর আমি খান লগা দোসরা একটা কনস্ট্রেন হলে আমি খান লগা স্ট্রিট ভেন্ডার্স খান তো ব্যাঙ্ক একাউন্ট না থাকা বি বেশি থাকি যে এইটা লোন লোবলে মন থাকলে বি ব্যাঙ্ক একাউন্ট ঠিক না থাকা বি ফেস করেছে আর আমি খান লগা ভেন্ডার্স খান তো ডিজিটাল লিটারেসি এই বি কমতি থাকি যে আর লোবলে মন হলে বি হেজিটেশন থাকা এইটু লগাবি থাকিছে আর ব্যাঙ্ক লগা প্রসিডিওর নেজানা এইটু লগাবি থাকিছে আর আমি খান লগা ইন্টারনাল এরিয়াস অফ দ্য স্টেট এইটু খান তো হলে ইন্টারনেট কানেক্টিভিটি লগা ইস্যু বি থাকিছে আর কোম্পা তো হলে তো আউটস্ট্যান্ডিং লাইবিলিটি নহলে আমি খান এনপিএ বি কয় পয়লা ব্যাঙ্ক লোন লই কিনে পুরা তেরাব না পারা কিনে অল্প ডিফল্ট থাকে লগা এইটু লগা এক্সপিরিয়েন্স বি বেশি থাকিছে আর ফার্স্ট স্টেজতে সবসে চ্যালেঞ্জ ডরটি হলে কোভিড টাইম দে আমি খান ইমপ্লিমেন্টিং এজেন্সি খান বি বেশি দুঃখ পাইছে আর এলিজিবল আর উইলিং স্ট্রিট ভেন্ডার্স খান বি ব্যাঙ্ক লোন এপ্লাই করবলে মন লোবলে মন হলে বি কোভিড লাগা সিচুয়েশন পড়া চ্যালেঞ্জ ডর একটা ফেস করেছে সেকেন্ড চ্যালেঞ্জ তো হলে তো আমি খান লাগা জায়গা তো হলে আমি খান লাগা স্টেট তো হলে ক্লাইমেট চ্যালেঞ্জেস আছে মনসুন তো হলে পানি গিরা লাগা সিজন তো বেশি লম্বা আছে আর স্ট্রিট ভেন্ডার্স খান রাস্তাতে বহি কিনে পানি গিরেলে তো দিগদার পাওয়া লাগা এই লাগা ইস্যু আছে আর দোসরা একটা তো হলে রিলোকেশন আমি খান লাগা অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ খান হবি আর মেডিকেল দে ফুড ইন্সপেক্টর খান হবি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ল এনফোর্সমেন্ট এজেন্সি খান বি এই লাগা অবজেক্টিভ আর এই লাগা স্ট্রিট ভেন্ডার্স খান লাগা দুঃখ সুখ না জানে কিনে ইভিকশন বি হয় তাই খানকে ভাল বড় ট্রিক বি নগরে গালি দিয়ে খেতাই দিয়া লাগা ইস্যু বি ফেস করে করে থাকিছে
1: ঠিক আছে তো স্যার ম্যাম আমি খান কথাবার্তা তো খতম নকরে আগতে আপনি দুজন আমি খান লাগা লিসনার্স খানকে ফাইনাল মেসেজ কোম্পা দিবলে মন যাই বলে কব পারিব প্লিজ স্যার ম্যাম
0: আমি খান আজি এপিল করবলে মন থাকা তো টাউনতে সিটিজতে স্মল বিজনেস এন্টারপ্রেনিয়ার্স খানকে কয়ে আছে এই পিএম স্বনিধি লগা স্কিম এলিজিবল থাকা খান তো এই লগা স্কিমকে এপ্লাই করে কিনে লোন লবি আর বেনিফিট তো এভেল করবি আর আপনার লগা লাইভলিহুড তো স্ট্রেংথেন করবি আর আপনার লগা বিজনেস তো বাড়াবি
2: আপনি খান এই স্কিম লবলে মন আছে কিমান লবলে মন আছে সব মানুষ আহিগেনা লব পারিব কোয়া নিচিনা আর আহিগেনা আপনি খান কোতে যাব কিনা আপনি হান কনফিউজ থাকিস গেলে আগে দিবি কই দিছে আপনি হান মিউনিসিপাল অফিস খান দিয়ে যাবি টাউন মিউনিসিপাল অফিস দিয়ে যাবি টাউন কাউন্সিল খান দিয়ে যাবি নহিলে তো মহান ডিস্ট্রিক্টে দুদা অফিস খান দিয়ে আহি কেনা ডিস্ট্রিক্ট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি অফিস খান দিয়ে আহি কেনা আপনি হান অফিসিয়ালস খান গিয়ে সুদি কিনা হেল্প মাঙিলে মদব মাঙিলে মহান করে দিব আপনি হান লাগা কাগজ করবলে আর আপনি হান লাগা সার্টিফিকেট এলও আর কি লাগিব এই খান আপনি খানকে সামজাই দিব আর আপনি খানকে মদব করে দিব কিনা সব মানুষ কবি কই দিয়ে আছে থ্যাংক ইউ
1: আজি আমি খান শ্রী পেটে বিলে খাচ এডিশনাল ডাইরেক্টর এন্ড স্টেট মিশন ডাইরেক্টর এন ইউ এল এম এন্ড পি এম স্বানিধি আর শ্রীমতি আব্বা শোকরে স্টেট মিশন ম্যানেজার স্টেট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি আর্বান ডেভেলপমেন্ট নাগাল্যান্ড তারজন লগতে পি এম স্বানিধি লাগা উপরে ভাল কথা বার্তা করে দিয়া শুনবলে পাইছে তারজন বেশি বিজি হইলে বি তারজন লাগা সময় দিনা আমি খান লাগা লিসনার্স খানগে কথা করে দিয়া কারণে বেশি খুশি জানাই দিয়াছে বিশ্বাস আছে কি আমি খান লাগা লিসনার্স খান বি পি এম স্বানিধি লাগা উপরে ভাল জানকারি তো জানি না থাকিব আহিয়া কালি স্যার আর ম্যাম লগত লগ করে না এনেকা ভাল করা কথা করে দিয়া আর শুনি পা হব স্যার ম্যাম থ্যাংক ইউ
2: থ্যাংক ইউ
3: WFM Dragoban

Well, my dear friends, আপনি খান একটা স্টোরি টেলিং সং কিশোর কুমার আর আশা ভোসলি অবস্থায় শুনে থাকিছে আর মই অমিত করে আছে আপনি খান সবই শুনে কিনা এনজয় করে থাকব যদি আপনি খান লগা মেসেজেস খান পাওয়া শুরু করে আছে তো আপনি খান সবই মেসেজ লিখি না পতাই দিবি দেরি নয় কিনা আর ফার্স্ট কাম ফার্স্ট ইয়াদে আমি খান লওয়া হব সুনীতা বসুমতারি আপনি রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান লাগা মিউজিক ব্যাংকতে নাই এই কারণে আপনি খান মানে আপনি দোসার গীত দোসার ফিল্ম একটা রিকুয়েস্ট করব পারিব আর ইয়াতে নেক্সট গীত আমি খান শুনি হব গিসমত ফিল্মরা মহেন্দ্র কাপুর অবস্থে মিউজিক দিছে ওপি নায়ার লিরিক্স এস এইচ বিহারী আর এই গীত কারণে রিকুয়েস্ট করে কিনা লিখিছে খুচু ফ্রম নিয়েন নিয়েন হিল ছজুবা কই কিনা তাইপা লিখিনা পাতাই দিয়েছে আর তাই এই গীত হইলে নিয়েন চমি ক্লান্স গেট ডেডিকেট করে দিয়েছে কই কিনা তাইপা লিখিনা পাতাই দিয়েছে নাগাল্যান্ডে থাকিয়া আর স্পেশাল ডেডিকেশনস টু ব্রাদার ওয়ান আজো টু নিয়েন আরিয়ে নিয়েন শিবুচো নিয়েন ভিতা নিয়েন জাসিল নিয়েন চিরাই নেন নেন আচিয়ে নেন জোটো নেন বিশুখ নেন বিখুত নেন বুসাইয়ে নেন আখ্রাবিয়ে নেন ভিডিজো নেন আবিজো নেন শিব নেন চিজোফ্রা নেন তুফুজো নেন আর এরভেনজো নেন আর বিৎসে নেন ছুটাইয়ে নেন তাই কারণ সবকে টিকিট করে দিবি কয়েছে টু অল দ্য নিয়েন ফ্রেন্ডস হনে

আমি খেলাগাল লিসনার দীপাশিস হাজারিকা ফ্রম মাজুলি আসাম। তাই রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান নেক্সটে শুনি হব বারাত ফিল্মরা রাব শ্রীবাস্তবা ওয়াস্তে। মিউজিক দিছে বিশাল শেখর, লিরিক্স ইরশাদ কামিল। আর মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি গান শুনি আছে আকাশবাণী কোহিমা এফ এম ট্রাগবান 103 মেগাহার্টজতে। এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্ম সংস প্রোগ্রাম, আপনি খান লাগা হোস্ট আর দোস্ত আর জিতমজন লগত। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি খান বি আমি খান লগতে রিকুয়েস্ট করি না আপনি খান লাগা ফেভারিট সং মাঙিব পারিব। ফোন নম্বর আছে 9436805333। আর একবার ফোন নম্বর কই দিয়ে আছে 9436805333। তাদের আপনি কানি এফ এম স্পেস এইচ টাইপ করি না আপনি লাগা রিকুয়েস্ট মেসেজ লিখি না বতাই দিবি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা শুনব বারাত ফিল্মরা।

এটা দিয়েছে সুনীতা বসুমাতারি, বোকাচান বা রিকুয়েস্ট কোলা গীত গরণ আর্জুন ফিল্মরাল দাতা মঙ্গেশকর অবস্থে শুনি হব। মিউজিক দিছে রাজেশ রোশন, লিরিক্স ইন্দেভার, আর তাই দুটি ডেডিকেট করে দিয়েছে দিবাক্ষী, ধনঞ্জয়, আমাল, বিমল, লক্ষ্মী, গোলমণি, রুকুবিলে, বাইকুণ মুন্ডা আর সব সাথী পাইকান গে কুইনা লিখিনা পাতাই দিয়েছে। শুনি কিনা এনজয় করবি গরণ আর্জুন ফিল্মরা লতা মঙ্গেশকর অবস্থে।

প্রকমারি তিয়া শুনিব যোগেন্দ্র রম্পি সোনালী এংটিপি আর ধরম কেরি রম্পি সারিয়া জান কার্বি আংলং তাইকানে রিকুয়েস্ট করে লাগা গীত আমিলো সচ না ফিল্ম রা লতা মঙ্গেশকর অবস্থে মিউজিক দিছিল লক্ষ্মীকান্ত প্যারিলাল লিরিক্স আনন্দ বক্সি আর তাইখান এটু গীত ডেডিকেট করে দিয়েছে অথং জমিয়র বীরেন হানসি চুবাকিয়া জমিয়র দোন মিনছো ফাগু উরং হৈকতো জিমো ইসখাত অচিমি খেখ্রি লিথো লিভত লোহি মায়া থাপা নিতুল বোরা লুখারো উখারু শান ব্রেমিকা দেবা রমেশ পাত্র রুকবেলে মেথা শিকারী রংপার দেজামল লোথা উর্মিলা দামুলি ভেরোনিকা ম্যাম ওয়াংপার যোম আরজে দিদি জুপিনি রিটায়ার্ড উইমেন পুলিশ আর এআই ট্রাক বান শুনে থাকা সবকে কইনা লিখি না ফটাই দিয়েছে যোগেন্দ্র রম্পি থ্যাংক ইউ সো মাচ ফর ডেডিকেটিং দ্য সং টু অল অফ আস আমি খান সব মিলে কিনা শুনিয়া হব লতা মঙ্গেশকর অবস্থায়।

আমি খালাগর রেগুলার লিসনার বাইখন মন্দা ঝাড়াই দিও সোনারিয়াস আমরা তাই রিকুয়েস্ট করা গীত আমি খান শুনিয়াব আকসার ফিল্মরা কুণাল কঞ্জাওয়ালা আর জয়েশ গান্ধী অবস্থে মিউজিক দিছে হিমেশ রিশামিয়া লিরিক্স সমীর আর তাই একটু গীত ডেডিকেট করে দিয়েছে অমল বসুমাত্রী বিমল বসুমাত্রী রমেশ পাত্র রণু পাত্র দীপাশিস হাজারিকা।

0: মাপেতে বাচা বুকি গিনে পুইলা দিন মুইনা হওয়া সময়তে এইচআইভি আর সিফিলিস কারণে টেস্ট করব লাগে
1: এইচআইভি থাকা মা একজন লগত পড়া এইচআইভি আর কনজেনিটাল সিফিলিস তো তার পেটে থাকা বাচার লগত পড়া বাচাই কিনে থাকিব পারিব
0: যদি আপনার পজিটিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লোব পারিব আর আপনার লগা পেটে থাকা বাচ্চাকে ইনফেকশন খান পড়া বাঁচাব পারিব
1: এইচআইভি টেস্ট করবলে তো স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরাতে ফ্রি পড়া করব পারিব
0: জানকারী এটা আপনার কেটে আছে নাগল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পৰা

0: গুড ইভিনিং, ইটু আকাশবাণী কোহিমা সামলাকা খবর পড়ি আছি ইমকুং নংলা। পহলা হেডলাইন্স, নাগাল্যান্ড সরকার বা ফ্রান্স লাগা কর্পোরাল লোকটি সাইন করে কিনা স্টেট লাগা ফেকরি সেক্টর মডার্নাইজ করে দিবল আছে। চুমুকুটিমাদি আই এ ডি ফুটাই দিয়া পাছতে সিকিউরিটি সাফটান করে দিছে। মন ডেপুটি কমিশনার উইনি কন্যাকা ন্যাশনাল কনফারেন্স দি ডিজিটাল ইনিশিয়েটিভস লাগা জানাই দিছে। আর ফ্রান্স স্পেন বা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল দি আজি রাতে খেলবলে আছে। ইতিয়া পুরা খবর, নাগাল্যান্ড সরকার বা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এম ও ইউ তো কর্পোরাল একটা ডাঙর ফ্রেঞ্চ পর্ক প্রসেসিং কোম্পানির লগতে সাইন করেছে। জুন প্রাস্তেট লাগা ফিকরি সেক্টর দিয়ে সাইন্টিফিক ব্রিডিং আর ফার্মিং আদাত সুধার করিয়াপা মডার্নাইজ করে দিবলে আছে। এম ও ইউ তো আজি এম্বাসি অফ ফ্রান্স নাই দিল্লি দি চিফ মেডিসিন নিপিউরিও আর ফ্রেঞ্চ এম্বাসেডর টু ইন্ডিয়া থিয়েরি মাথোপরা সাইন করেছে। এক্স টি এটু জানাই দি কেনা শ্রী রিওপরা কৈছে কি পার্টনারশিপরা কামিয়াব কোলাবরেশন তো এক দোসরা লোকতে বিশ্বাস রাখিয়া একই ইচ্ছা থাকি আর সাস্টেনেবল উন্নতি দি কমিটমেন্ট রাখি কেনা শুরু করেছে। তারপর কৈছে কি ইনিশিয়েটিভরা কিষাণ খান ভেটেরিনারিয়ানস আর টেকনিক্যাল প্রফেশনালস কারণে ট্রেনিং দিবলি আর একটা ডেডিকেটেড সেন্টার বানাই কেনা নাগাল্যান্ড লাগা ইন্ডিজিনাস গাউরি জাতি পড়াই কেনা বাঁচাই রাখবলে আছে। গাউরি ফার্মিং পর স্টেট লাগা ইকনমি আর রুরাল লাইফ হচ্ছে বেশি মাদত দিয়া লাগা জানা কিনা শ্রী রিওপরা কৈছে। নাগাল্যান্ড ইন্ডিয়া দে বেশি আগে সময়পরা গাউরি পালিয়া স্টেটস মাজুদ একটা হিসাবে পেহচান থাকি আছে। তাইপরা বিশ্বাস জানাই দিছে কি এম ও ইউপরা সেক্টরটি ইনোভেশন ব্যালেন্স করিয়ার লগতে যতম করিয়াপরা তাকত করে দিবলে আছে। হর্নবিল ফেস্টিভেল 2025টি ফ্রান্সপরা একটা কান্ট্রি পার্টনার হিসাবে ভাগ লওয়া লাগা জানা কিনা শ্রী রিওপরা কালচারাল ডিপ্লোমেসিপরা কিনাকা ইকোনমিক মিল মিলাপ হবলি দিছে এইটুডু এম ও ইউপরা দেখাই আছে কয়েছে। সুখবি চুমুকুটিমা ডিস্ট্রিক্টটি যাকালি আই ই ডি ফুটিয়া পাছতে সিকিউরিটি অপারেশনস বাড়াই দিছে। যোনপা একটা সেমরাফিলস পার্সোনাল লাগা জীবন নকশান করে দিয়ে কিনা দোসরা চারজন জখম করে দিছে। ডিফেন্স পি আর নাগাল্যান্ড পর কৈছে কি এডিশনাল সেমরাইফিলস আর নাগাল্যান্ড পুলিশ পার্সোনাল খান পুথাই রাখি কিনা সার্চ আর অপারেশন মজবুত করে দিয়ে আছে। মরি যাওয়া মানুষটি 44 সাল হাবলদার মোহাম্মদ ইকবাল 28 এসএম রাইফলস হিসাবে পেহচান করেছে। জখম হওয়া চারজন ইলাজ করে আছে আর খাতরা এলাকা বাহার আছে কয়েছে। একই সময় একটা রেট দিয়া সেরেমনিটি আজি এসএম রাইফলস ট্রেনিং সেন্টার আর স্কুল থার্ড মাইল দি রাখিছে। জোন ডি ডাইরেক্টর জেনারেল এসএম রাইফলস লেফটেন্ট জেনারেল বিকাশ লাখেরাপরা লয় কিনা সিনিয়র আর্মি আর এসএম রাইফলস অফিসার্সরা পালিতান করিয়া সিপাহী লগতে ট্রিবিউট দিছে। খবর মানুষের লগতে কথা করে লেফটেন্ট জেনারেল লাখেরাপরা ঘটনাটো হিউম্যানিটি খিলাফ আছে আর এইটো নিচিনাপরা নাগাল্যান্ডে বেশি মেহনতরা কামাই করিয়া শান্তি কমজোর করে দিয়ে আছে। তাইপরা কৈছে কি জিম্মিদার খান পেহচান করবলে ইনভেস্টিগেশন জারি আছে আর মানুষের লগতে শান্তি রাখবলে অনুরোধ করেছে।
1: The perpetrators of this act against humanity. Army is there, some reference is there. We do what is to be done. But I urge the people, no, not to lose this hard-earned peace. This is the security of our future, of our children.
0: হাভেলদার মোহাম্মদ ইকবাল লাগা লাশটো দিল্লীতে লৈ যাই কিনা পাছতে অন্তিম সংস্কার কারণে তালাকা জনাম বস্তি জম্মু আর কাশ্মীর লৈ যাবলে আছে। হাভেলদার মোহাম্মদ ইকবাল বা এসএম রাইফলস ট্রেনিং সেন্টার আর স্কুল সুখবদি সেবা করে থাকিছে আর তাই লাগা মাইকি থাকি আছে। নাগাল্যান্ড প্রদেশ কংগ্রেস কমিটি এনপিসিসি পর সুখবিদে আই ই ডি ফুটিয়া ওপর জোর করে নিন্দা করে ভয়ভুতরা আর বেশি বিয়া কাম আছে কয়েছে। একটা স্টেটমেন্টে পার্টি বা এটু নিচিনা ঘটনা পর গলতি না থাকিয়া জীবন খান খাতরা করে দিয়ে নাগাল্যান্ডে বেশি মেহনত পর কামাই করে শান্তি আর স্টেবিলিটি দি ধমকি করে আছে। পার্টি বা থরো ইম্পার্শিয়াল আর সময় মিলার রাখিয়া ইনভেস্টিগেশন কারণে মাঙ্গি কিনা মানুষের লগতে শান্ত আর কমিউনাল মিল মিলাপ রাখি অনুরোধ করেছে। এনপিসিসি বা মন্দুক থাকে পরিবার লগতে কন্ডোলেন্সেস জানাইছে আর জখম হওয়া পার্সোনাল খান জলদি ভাল হবলে উইশ করেছে। রেলওয়েজ মিনিষ্টার অশ্বিনী বৈষ্ণবর ইন্ডিয়ান রেলওয়েজ মডার্নাইজ করে বলে ডাঙর পলিসি বদলি আর লজিস্টিক্স খান বেশি এফিসিয়েন্ট বানাই দিবলে জানাইছে। খবর মানুষের লগতে নাই দিল্লী নাই দিল্লী কথা করে তারপর কৈছে রেল ভূমি পোর্টাল লাখ করে কিনা লেন্ড একুইজিশন লাগা কাম খান খতম করে দিবলে আছে। শ্রী বৈষ্ণবরা ফ্লাই অ্যাশ ট্রান্সপোর্টেশন দি বদলি করে জানাই কিনা ওপেন রেলওয়ে ওয়াগনসরা স্পেশালি ডিজাইন করিয়া কন্টেইনার্স দি বদলি করে বলে আছে কয়েছে।
2: Major environmental hazard. How do we convert this environmental hazard into a usable thing, into a positive economic activity? Ye thought process ke saath is reform ko liya gaya. Agar hum fly ash ka ek achha transportation mechanism bana sakte hain, to then we can use fly ash in economic way, cement mein, production mein use kar sakte hain, ya phir road construction ya kisi dusre construction mein hum kaam mein le sakte hain.
0: শ্রী বৈষ্ণব জানাই দিছে কি রিফর্মস বা ফার্টিলাইজার্স কন্টেইনার্স বানাই থাকে আর এটা ইউনিফাইড লাইসেন্স সিস্টেম দিয়ে কন্টেইনার পলিসি দিয়ে ট্রান্সপোর্ট করে দিবলে আছে। আকাশবাণী কোহিমার পর আপনি খান লগতে খবর আনি দি আছে। তাজা খবর আনিব কারণে আমি খান লাগা এক স্যান্ডেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কোহিমা দি ফলো করবি। আপনি খান পর ইডু খবর নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কোহিমার পর শুনবলে পাব। ওয়েলকাম ব্যাক। আপনি খান সাম লাগা খবর শুনি আছে। ডেপুটি কমিশনার মন ওয়েনি কন্যাকপ্রা ন্যাশনাল কনফারেন্স নেক্সট জেন এডমিনিস্ট্রেটিভ আর ই গভ রিফর্মস দি যোগ লাইছে যন্ত শিলং মেঘালয় দি রাখি আছে। কমনওয়েলথ পোর্টাল ফর স্ট্রেন্থেনিং এন্ড সাপোর্টিং দ্য হ্যান্ডিক্রাফ্ট এন্ড হ্যান্ডলুম ইকো সিস্টেম দি কথা করে শ্রী কন্যাকপ্রা মন ক্রাফ্ট বাজার যন্ত একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে এটার লোকাল আর্টিসেন্স লগতে ডর মার্কেট দি জড়াই দি কিনা সাস্টেইনেবল লাইভলিহুড বানাই দিয়া ইন্ডিজিনিয়াস জ্ঞান পড়াই বাজায় রাখিয়া আর প্ল্যাটফর্ম বা এটা 160 রেজিস্টার্ড আর্টিসেন্স খান ডিস্ট্রিক্টে মাদাত দিয়ে আছে কয়েছে।
3: Helps connect artisans with buyers, suppliers, logistic providers and other stakeholders, creating a strong value chain that improves market access and product competitiveness. Apart from this, the Mon Craft Bazaar also offers artisans easy access to information on financial assistance, credit facilities and government welfare and entrepreneurship schemes, helping them expand their business and improve their livelihood.
0: ডিস্ট্রিক্ট স্মার্ট হাফ ফর ইফিসিয়েন্ট গভর্নেন্স দে শ্রী কন্যাকপ্রা কৈছে কি মন স্মার্ট হাফ পর পাবলিক সার্ভিস ডেলিভারি জলদি দিবলে আশা আছে।